0: বলে বলে।
1: গিয়াবাজী কেকে, আলিশা চিনয় আর জহেশ কি থি। ফিল্ম কা নাম থা দিল নে জিসে আপনা কাহা। ইস গীত কো সমীর নে লিখা আর ধুন বনাই হিমেশ রেশমিয়া নে।
2: 2 জুন সখি সহেলি কে আঙ্গন মে সজেগি খুশিও কি রঙ্গোলি, হসি কি খনক, যাদো কি মহক, বাতো মে ঘুলেগি আত্মীয়তা কি রোলি। দো জুন বিবিধ ভারতী কে সজীব প্রসারণ মে আয়েঙ্গি আপনে অভিনয় সে হাম সবকো মোহিত করনে ওয়ালি মশহুর অভিনেত্রী হিমানি শিবপুরী।
3: নমস্কার, মে হু হিমানি শিবপুরী আর মে আপসে মুখাতিব হো রহি হু বিবিধ ভারতী কে সখি সহেলি কার্যক্রম কি বর্ষগাঁঠ পর 2 জুন কো।
2: জি হ্যাঁ, হিমানি শিবপুরী হোঙ্গি হামারি বিশেষ সখি। 2 জুন সখি সহেলি কি বর্ষগাঁঠ পর হম জলায়েঙ্গে স্মৃতিও কে দীপ।
4: বধাই হো বধাই জন্মদিন কি তুম,
2: জশ্ন কে গুব্বারে উড়েঙ্গে হিমানি জি কে সঙ্গ।
4: জন্মদিন তুমারা মিলেঙ্গে লড্ডু হমকো,
2: হিমানি জি সাজা করেঙ্গি আপনে দিল কি বাত। তো জরুর সুনিয়েগা 2 জুন বিশেষ সখি সহেলি দিন মে 3 বজে।
1: कार्यक्रम का अगला गीत प्रीतम के संगीत निर्देशन में सईद कादरी का लिखा हुआ, आवाज केके की, और ये फिल्म है मेट्रो।